0: তাদের তহমার দরকার থাকা এই বিস্তার দরকার প্রতিনিধি তথা নদীকরণ গড়ের সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় না দরকার হলে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় না দরকার গদা এটি কার্যালয়ে জারি করে সত্তর বিলভূত ভূমিকা শোক আধারমা স্থানীয় তহবাত সুবিধা ফুলকা গড়ে নিঃশ্বাসন রাখে সেই দরকার নম্বর কায়ম হলে গড়ি অগলে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি গরেকো সত্তর বিলভূত নভয়েকো তর স্থানীয় তহলে জারি গরেকো সরকারি দরকার প্রমাণপত্র বিলভূতমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি গরেকো সরকারি দরকার নম্বর সহিত উল্লেখ ভয়েকো খণ্ডমা স্থানীয় তহলে জারি গরেকো সত্তর সরকারি দরকার প্রমাণপত্র রাখি তাবিকো নম্বর কায়ম গরি বিলভূতকো প্রতিলিপি দিয়েছ বিশেষ করে এদি যাতায়াত কার্যালয়ে দিয়েছে যাঞ্চ পাঁচ প্রমাণপত্রকে সকল পেশ করে না পাই সেই সকল পত্রক আধারমা যাতায়াত কার্যালয়ে জারি গরেকো দরকার নম্বর কায়ম গরি সরকারি দরকার প্রমাণপত্রকে প্রতিলিপি জারি গরিয়েছ সেই স্থানীয় তহমা দরকার ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় না দরকার হয়ে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই ভিক্ষাহর সরকারি দরকার অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেনজিকো আন্দোলন ক্রমমা জলি নষ্ট ভয়েকো অবস্থামা স্থানীয় তহমা দরকার ভূমিকা এবং কর চুক্তা গরেকো প্রমাণকো আধারমা সকল সরকারি দরকার প্রমাণপত্র বিলভূত সমেত রাখি সরুয়া দরকার সরহ দরকার গড়িয়েছ সেবা গ্রাহী নাগরিকতাকে ফোটো কপি দুই প্রতি হাসপাতালে খুচিয়েকো ফোটো সরকারি দরকার প্রমাণপত্রকে ফোটো কপি সরকারি সাধনকো ইঞ্জিন নম্বর র চেসিস নম্বর দেখিনি গরিকো ফোটো সরকারি সাধনকো পূর্ণ ভাগ দেখিনি গরিকো ফোটো সংলগ্ন রাখি পড়েছ এদি স্থানীয় তহমা সরকারি কর তথা নবীকরণ সমেত গরিকো ভয়মা উক্ত শীর্ষকমা থপ কর লাগিয়েছে।

0: পর প্রিন্ট মুভি করতে রকম তোমার সাধারণ নম্বর এটি করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভাব হলে তপাইলে আপনি সওয়ারী সাধনকে বার্ষিক রূপে বুঝাউন পড়ে সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেবাকা লাগে সম্বন্ধিত ইয়াকাত কার্যালয় গেলে পর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভৌচর গণ অগ্রি সওয়ারী কর তথা বস্তু একিম গণ তথা কর বুঝায় পশ্চিম খ্যাত হুম বিমা আপনি বুঝাইকে করকে রকম আপনি সওয়ারী নম্বর একটি
1: কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ টোলতির সব ঠিকঠাক?
0: খাই কি ভন, ওটা দেখছিস পল্লো টোলমা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোমা জানছু ভেছ কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্যো নিবেদন দিয়েছ তাই ন্যায়িক সমিতি সদস্য
1: লিষয়ফল করতে জবরদস্তি করানি জস্তো আরোপ ছলফল নিলাপত্র করলে মিলবে তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে না, ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি আমি নাই পড়ছ হই ফে
0: টোল ছিমিক কুড়া কিন লম্বাউন হামলে মিলাউন হুদেন
1: অহ হুদ্ই হুদেন এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভাই অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুড়া থা পাওন সাথ প্রহরী জানি করাউনু পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাই গোপ্য নাই রাখনু পর্ছ জবরদস্তি করানি জস্তা অপরাধমা মেলমিলাপ হইন উজুরি করৌ সুরক্ষিত সমাজ কো নির্মাণ করৌ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।